0: আকাশবাণী সম্বলপুর। পরবর্তী কার্যক্রম স্বাস্থ্য সূচনারে শুনন্তু। শিশুমানঙ্কু তরল ঝাড়া হেলে কণ করিবে এ বিষয়রে কহিবে ডাক্তার রঞ্জন কুজুর।
1: তরল ঝাড়া হচ্ছে এক জীবাণু বা সংক্রমণ দ্বারা হয়ে থাকে এবং এহা ভূতাণু এবং জীবাণু কিংবা অন্য কোনসি ঔষধ এবং কিছু রোগ দ্বারা মধ্যে হয়ে থাকে। তো সাধারণত লক্ষণ কোণ রহব না, যদি যেকোনসি শিশু কিংবা মানুষের মিনিমম তিনটা রু অধিকা তরল ঝাড়া হুয়ে নিহাতি ভাবে যেটা কি ওয়াটারি স্টুল কুচে, তাহলে তাকে আমি তরল ঝাড়া বলে কহবা। এহা সহিত তার শরীরর জলীয় অংশর অভাব হয়ে থাকে এবং সেথিরে সোডিয়াম পটাসিয়াম ভলিয়া ইলেকট্রোলাইট মধ্যে অভাব হয়ে থাকে। তো এথিরে যে জটিলতা রয়েছে সেথিরে সে শিশু কিংবা বড় লোক নিস্তেজ হয়ে যাই থাকে এবং তাঁকর আখি ডোলা সবু পশি যায় এবং কিছু মাত্রায় তাঁকর যে পরিস্রা পরিমাণটা মধ্যে কমি যায় এবং তাঁকর যে চর্মর কিন পিঞ্চ টেস্ট করা হয় সেটা মধ্যে বহুত মাত্রায় কমি যায়। এথিরু আমি জানিপারিবা যে তার ডিহাইড্রেশন হয়েছে বলে। কারণ গোটা জানলে কি ভাইরাল হয়ে থাকে পাখাপাখি 90 অধিকা জায়গায় কিংবা সেই কেস গুড়ারে ভাইরস পাই হয়ে থাকে। তো সেই জায়গায় আমি ট্রিটমেন্ট কোণ করিয়া তার এবং তার প্রতিকার কোণ করিবা সে বিষয়ে এবে জানিবা। তো সবুটু বড় জিনিস হলা তার তিন প্রকার ট্রিটমেন্ট পিলার। ফার্স্ট হলা ওআরএস। যদি আপনার পাখে ওআরএস অছি তাহলে তাকে গোটে নর্মাল 1 লিটর পানিরে গোলাইকি তাকে যেতে থর ঝাড়া হোথব সেতে থর দেওয়াকু পড়িব। যদি আপনার পাখে ওআরএস নাহি তাহলে আমি ঘরে গোটে নর্মাল গ্লাসরে গোটে অধা চামচ লুণ এবং গোটে ফুল চামচ চিনি দেইকি তাকে মিশ্রণ করে তা ভিতরে কিছু লেম্বু চিপুড়ি দেইকি পিইবাকু দেইপারিবা। সেকেন্ড জিনিস হচ্ছে জিঙ্ক ট্যাবলেট। জিঙ্ক ট্যাবলেট আমাকে যেকোনসি ছুয়া কিংবা বড় মানুষকে দেই হব। ছুয়া মানে 2 মাসর 6 মাস এবং 6 মাসর ঊর্ধ্ব বয়সক দেয়া হুয়ে। 2 রু 6 মাস হলে 10 গ্রাম লেখা গোটে দিনক 14 দিন দেয়া হব এবং 6 মাসর ঊর্ধ্ব শিশুক 20 গ্রাম লেখা গোটে গোটে দিন 14 দিন দেয়া হুয়ে। এইটা মিনিমম এইটা ভ্যালিডিটি রহে 3 মাস পর্যন্ত। মনে করতু 3 মাস ভিতরে যদি পুঁজি তাকে তরল ঝাড়া হচ্ছে তাহলে জিঙ্ক আমার দরকার নেই। থার্ড জিনিস হচ্ছে প্রোবায়োটিক। প্রোবায়োটিক হচ্ছে আমার যে গট হেলথ পাই এটা নিহাতে দরকার। তরল ঝাড়া দ্বারা কোণ হুয়ে না আমার ভালো ব্যাকটেরিয়া গুড়াক অন্তনলীর সেমানে বাহারক পলাই যাই থাকে। তাঁকু তেণুকরি ডাক্তারক পরামর্শ অনুযায়ী এহাকু নেবাকু পড়ে। তো প্রিভেন্টিভ মেজর্স কোণ রহব যেহেতু আমি জাণিলে তরল ঝাড়া হচ্ছে খাদ্য এবং পানির দূষিত সফা সুতরা নরহবা দ্বারা হয়ে থাকে। তেণুকরি সর্বপ্রথমে আমি তা উপরে ধ্যান দেওয়া কথা। পানিকু ছাণি এবং তাকে গরম ফুটেকি থা করি পিইবা কথা। আপনার বাসনকুসন যাহা বি অছি তাকে সফা সুতরা করিকি রাখিবা কথা। হাত পরিষ্কার খাইবা পূর্বরু রোষেই করা পূর্বরু এবং শৌচ পরে হাত নিহাতি ভাবে তাকে সফা সুতরা সাবুন পানরে হাত ধোয়কি খাইবা কথা। তা বাদে কিছু ভ্যাকসিন ভি আমার আভেলেবল অছি যেমতি কি মিজিলস ভ্যাকসিন হলা, রোটা ভাইরাস ভ্যাকসিন, হেপাটাইটিস এ, এই ভ্যাকসিন গুড়াক তরল ঝাড়াকু ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি প্রতিরোধ করে থাকে।
0: আকাশবাণী সম্বলপুর শুনন্তু। ওড়িয়ারে সংবাদ রিলে করিবু আকাশবাণী কটক কেন্দ্ররু।
2: সংবাদ পড়ুছন্তি মলয় রঞ্জন মিশ্র। মুখ্য সংবাদ। ইন্ডোনেশিয়া রাষ্ট্রপতিঙ্ক সহ আজি দ্বিপাক্ষিক বৈঠকরে যোগদেবে প্রধানমন্ত্রী। প্রযুক্তিবিদ্যা আধারে দেশের সমবায় ইকোসিস্টম অধিক ব্যাপক হয়েছে কহিলে স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী। ଓମସ୍କ ସ୍ଥିତ ରୁଷର ସର୍ବବୃହତ ତୈଳ ବିଶୋଧନାଗାର ଉପରେ ଡ୍ରୋନ୍ ମାଧ୍ୟମରେ ଆକ୍ରମଣ କରିଛି ୟୁକ୍ରେନ୍। ଫିଫା ବିଶ୍ୱକପ୍ ଫୁଟବଲ ପ୍ରତିଯୋଗିତାର କ୍ୱାର୍ଟର ଫାଇନାଲ୍ ପର୍ଯ୍ୟାୟରେ ପହଞ୍ଚିଲେ ସ୍ପେନ୍ ଏବଂ ଇଂଲଣ୍ଡ ଏବଂ ଓଡ଼ିଶା ସମେତ ଦେଶର କେତେକ ଅଞ୍ଚଳରେ ଆସନ୍ତା ଚାରିଦିନ ମଧ୍ୟରେ ବର୍ଷା ହେବା ନେଇ ଆକଳନ କରିଛି ଭାରତୀୟ ପାଣିପାଗ ବିଭାଗ। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଏବଂ ଇଣ୍ଡୋନେସିଆ ରାଷ୍ଟ୍ରପତି ପ୍ରବୋ ଓ ସୁବିଆଣ୍ଟୋଙ୍କ ମଧ୍ୟରେ ଆଜି ଦ୍ୱିପାକ୍ଷିକ ଆଲୋଚନା ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହେବ। ଏଥିସହ ଉଭୟ ଦେଶ ମଧ୍ୟରେ ପ୍ରତିନିଧିମଣ୍ଡଳୀ ସ୍ତରୀୟ ଆଲୋଚନା ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହେବାର କାର୍ଯ୍ୟସୂଚୀ ରହିଛି। ଇଣ୍ଡୋନେସିଆ ଗସ୍ତର ଦ୍ୱିତୀୟ ଦିବସରେ ଆଜି ଶ୍ରୀ ମୋଦି ରାଷ୍ଟ୍ରପତି ସୁବିଆଣ୍ଟୋଙ୍କ ଦ୍ୱାରା ଆୟୋଜିତ ଏକ ଭୋଜି ସମାବେଶରେ ଯୋଗଦେବେ। ଶ୍ରୀ ମୋଦିଙ୍କୁ ଆଜି ଆନୁଷ୍ଠାନିକ ଭାବେ ସ୍ୱାଗତ ସମ୍ଭର୍ଦ୍ଧନା ଜ୍ଞାପନ କରାଯିବା ସହ ସେଠାରେ ଅତିଥି ପୁସ୍ତକରେ ସ୍ୱାକ୍ଷର କରିବେ। ଆଲୋଚନା ଅବସରରେ ଦୁଇ ଦେଶ ମଧ୍ୟରେ କେତେକ କ୍ଷେତ୍ରରେ ବୁଝାମଣାପତ୍ର ସ୍ୱାକ୍ଷରିତ ହେବାର କାର୍ଯ୍ୟସୂଚୀ ରହିଛି। ଶ୍ରୀ ମୋଦି ଏକ ସମାବେଶରେ ଯୋଗଦେବା ସହ ପ୍ରବାସୀ ଭାରତୀୟଙ୍କ ସହିତ ମତ ବିନିମୟ କରିବେ। ପାର୍ଲାମେଣ୍ଟ ରିପବ୍ଲିକ୍ ଇଣ୍ଡୋନେସିଆ କମ୍ପ୍ଲେକ୍ସଠାରେ ଶ୍ରୀ ମୋଦି ଦୁଇ ଦେଶ ମଧ୍ୟରେ ସଂସଦୀୟ ସହଯୋଗ ନେଇ ଆୟୋଜିତ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗଦେବେ। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ମୋଦିଙ୍କର ଏହି ଗସ୍ତ ଦୁଇ ଦେଶ ମଧ୍ୟରେ ବ୍ୟାପକ ରଣନୈତିକ ସହଭାଗିତାକୁ ଅଧିକ ସୁଦୃଢ଼ କରିବ। ସ୍ୱରାଷ୍ଟ୍ର ସମବାୟ ମନ୍ତ୍ରୀ ଅମିତ ଶାହା କହିଛନ୍ତି ଗତ ପାଞ୍ଚ ବର୍ଷ ମଧ୍ୟରେ ସମବାୟ ମନ୍ତ୍ରଣାଳୟ ଏ କ୍ଷେତ୍ରରେ ଜଡ଼ିତ ପ୍ରାୟ 30 କୋଟି ଲୋକଙ୍କ ଜୀବନଧାରଣ ମାନରେ ଉନ୍ନତି ଆଣିପାରିଛି। ନୂଆଦିଲ୍ଲୀରେ ସମବାୟ ମନ୍ତ୍ରଣାଳୟ ପଞ୍ଚମ ପ୍ରତିଷ୍ଠା ଦିବସ ସମାରୋହରେ ଗତକାଲି ଉଦ୍ବୋଧନ ଦେଇ ଶ୍ରୀ ଶାହା କହିଛନ୍ତି 2021 ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ଦ୍ୱାରା ପ୍ରତିଷ୍ଠିତ ଏହି ମନ୍ତ୍ରଣାଳୟ ସମବାୟ ଇକୋସିଷ୍ଟମକୁ ଅଧିକ ସଶକ୍ତ କରିପାରିଛି। ସମବାୟ କ୍ଷେତ୍ରରେ ସୃଷ୍ଟି ହେଉଥିବା ଆହ୍ୱାନଗୁଡ଼ିକୁ ଚିହ୍ନଟ କରିବା ସହିତ ପରିଚାଳନାଗତ ବିକାଶ ଏବଂ ଆହ୍ୱାନ ସମାଧାନ ଦିଗରେ ମନ୍ତ୍ରଣାଳୟ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ନିର୍ବାହ କରୁଛି। ପ୍ରଯୁକ୍ତିବିଦ୍ୟା ଆଧାରରେ ସମବାୟ ଇକୋସିଷ୍ଟମ ବ୍ୟାପକ ହୋଇଛି। 2047 ଭାରତ ସ୍ୱାଧୀନତାର ଶତବାର୍ଷିକୀ ପାଳନ ଅବସରରେ ସମବାୟ ଆନ୍ଦୋଳନ ଏକ ସମୃଦ୍ଧ ଭାରତର ଦୃଢ଼ ଭିତ୍ତିଭୂମି ଭାବେ କାର୍ଯ୍ୟ କରିବ। ଗତ ଦଶନ୍ଧି ମଧ୍ୟରେ ସମବାୟ କ୍ଷେତ୍ର ବ୍ୟାପକ ହେବା ସହ 30 କ୍ଷେତ୍ର

ভবিষ্যত উপযোগী তথা সমন্বিত পরিবহন ইকোসিস্টেম গঠন করা দিগে এক পরিবর্তনকারী পদক্ষেপগুড়িকর রণনৈতিক গুরুত্ব উপরে সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রী নীতিন গড়করি আলোকপাত করেছেন। জাতীয় রাজপথ গমনাগমন পরিচালনা লিমিটেডর এক উচ্চস্তরীয় বৈঠকের অধ্যক্ষতা করে শ্রী গড়করি বিভিন্ন প্রকল্পর অগ্রগতি সম্পর্কের সমীক্ষা করা অবসরের বিশেষ করে দেশব্যাপী রয়েছে বহুবিধ লজিষ্টিক পার্ক রোপওয়ে এবং পথপ্রান্ত সুবিধা কেন্দ্র প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে শ্রী গড়করি সমীক্ষা করেছেন। সে কহিছেন এই প্রকল্পগুলিক দেশব্যাপী বহুবিধ সংযোগীকরণকে অধিক সশক্ত করা সহ নূতন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করিব। এতদ্ব্যতীত এক সন্তুলিত আঞ্চলিক বিকাশ এবং ভারতর সামগ্রিক লজিষ্টিক ক্ষেত্রকে সুদৃঢ় করা দিগে এই প্রকল্পগুলিক সহায়ক হব। তবে এই প্রকল্পগুলিকর কার্যকারিতা দিগে দেখা দেওয়া আহ্বানগুলিকে প্রাথমিকতা ভিত্তিতে সমাধান করা লাগে শ্রী গড়করি সম্পৃক্ত পক্ষকে নির্দেশ দিয়েছেন। বৈদেশিক ব্যাপার মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বাহরিনঠারে রাজা হামাদ বিন ইসা অল খলিফাঙ্ক সহ বিভিন্ন দ্বিপাক্ষিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন। দুই দেশ মধ্যে সম্পর্ককে সুদৃঢ় করা নিয়ে বিভিন্ন প্রসঙ্গে উভয় পক্ষক মধ্যে মত বিনিময় হয়েছে। চারিরাষ্ট্রীয় গস্তর দ্বিতীয় পর্যায়ে ডক্টর জয়শঙ্কর কাতারু বাহারি বাহরিনে পৌঁছিছেন। গস্ত অবসরে শ্রী জয়শঙ্কর বাহরিনে থাকা প্রবাসী ভারতীয় সহ মধ্য ভাব বিনিময় করেছেন। আপন মানে সম্বাদ শুনুছন্তি আকাশবাণীরো। সাইবেরিয়া অন্তর্গত ওমস্ক স্থিত রুশ্র সর্ববৃহত তৈল বিশোধনাগার উপরে ইউক্রেন পক্ষের ড্রোন মাধ্যমে আক্রমণ করা যাইছি। ইউক্রেন পক্ষের করা যাইথিবা দীর্ঘ দূরত্ব আক্রমণ মধ্যে এহা অন্যতম বলে কিভ্র সামরিক বাহিনী কহিছি। রুশ মধ্যে ইউক্রেনর এভাবে আক্রমণকে স্বীকার করেছি। এক বিবৃতিতে ইউক্রেনর জেনারেল স্টাফ কহিছন্তি ইউক্রেন অধিকৃত অঞ্চল ঠারু প্রায় 2700 কিলোমিটর দূরে অবস্থিত এই তৈল বিশোধনাগার উপরে আক্রমণ করা যাইছি। তবে ক্ষয়ক্ষতি নেই স্পষ্ট সূচনা এপর্যন্ত মিলি নাহিঁ। জনজাতি গবেষণা প্রতিষ্ঠানগুলিকে সশক্ত করা লক্ষ্য নিয়ে আজিঠার ভুবনেশ্বরঠারে দুইদিনিয়া জাতীয় কর্মশালা আরম্ভ হব। আদিবাসী ব্যাপার মন্ত্রণালয় পক্ষ আয়োজিত এই কর্মশালাকে কেন্দ্র আদিবাসী ব্যাপার মন্ত্রী জুয়েল ওরাম উদ্ঘাটন করবে। কর্মশালায় 200 অধিক অংশীদার যোগ দেবার সম্ভাবনা রয়েছে। এই অবসরে আদিবাসী ব্যাপার মন্ত্রণালয় এবং বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয় মধ্যে এক বুঝামণাপত্র স্বাক্ষরিত হওয়ার কার্যসূচী রয়েছে। ট্রাইভেক্সর শুভারম্ভ সহ জনজাতি কলা সংস্কৃতি ভাষা পারম্পরিক জ্ঞান এবং দক্ষতা বিকাশ ক্ষেত্রে এই সম্মেলনী এক গুরুত্বপূর্ণ মঞ্চ প্রদান করিব বলে আশা করা যাচ্ছে। দেশের চমড়া এবং আনুষঙ্গিক জোতা ও চপল রপ্তানি পাখাপাখি 4.5 বিলিয়ন ডলারে পৌঁছিছে বলে বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল কহিছন্তি। এ ক্ষেত্রে অধিক অভিবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 38টি বিকশিত দেশ সহ মুক্ত বাণিজ্য চুক্তিনামা রপ্তানি ক্ষেত্রকে অধিক ত্বরান্বিত করিব বলে শ্রী গোয়েল আশা ব্যক্ত করেছন্তি। এই দেশগুলিক মধ্যে ব্রিটেন, ওমান, সংযুক্ত আরব এমিরেটস আদি অন্তর্ভুক্ত। নয়াদিল্লীরে চমড়া রপ্তানি পরিষদর জাতীয় রপ্তানি উৎকর্ষতা পুরস্কার 2024-25 সমারোহকে সম্বোধন করে মন্ত্রী শ্রী গোয়েল কহিছন্তি ইকুয়েডর সমেত অন্য কেতেক রাষ্ট্র ভারত সহ মুক্ত বাণিজ্য চুক্তিনামা করিবাকু আগ্রহ প্রকাশ করিছন্তি। পাক অধিকৃত কাশ্মীর অঞ্চলে রাজনৈতিক কার্যকলাপ তীব্র হেউছি। জম্মু কাশ্মীর মিলিত আওয়ামী কার্যকমিটি JAAC সেমানকর দাবি পূরণ নিয়ে সরকারকু 48 ঘণ্টার সময়সীমা প্রদান করেছন্তি। দাবি সম্পর্কে কোনসি নিষ্পত্তি গ্রহণ করা নগলে আসন্তা 9 তারিখরে কমিটি পক্ষরু আন্দোলনকু অধিক তীব্র করা যাবে বলে চেতাবনী দিয়া যাইছি। সমস্ত দাবি পূরণ নহেবা পর্যন্ত জারি রহিতিবা ধারণা এবং প্রতিবাদ বলবত্তর রহিব বলে কমিটি ঘোষণা করেছি। আসন্তা 9 তারিখরে হেবাকু থিবা প্রতিবাদ কার্যক্রমরে অংশগ্রহণ করিবা কমিটি পক্ষরু পিওকে বাসীঙ্কু আহ্বান দিয়া যাইছি। অন্যপক্ষে পিওকে অঞ্চলে পাকিস্তান সেনা পক্ষরু দমনমূলক পদক্ষেপ গ্রহণ করা যাইছি। 600 অধিক নাগরিক অধিকার কর্মীঙ্কু গিরফ প্রতিবাদরে আয়োজিত প্রতিবাদ সভারে রবিবার পাকিস্তান সেনা পক্ষরু গুলিমাড় করা যাইথিবা জনা পড়িছি। যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন, খাদ্য এবং ঔষধর নিরন্তর যোগাণ, অটক নেতাঙ্কু মুক্ত করিবা এবং 38 সূত্রে লিখিত চুক্তিনামা কার্যকরী করিবা দাবি নেই সেঠারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার স্পেন কোয়ার্টার ফাইনাল পর্যায়ে উন্নীত হয়েছে। রাউন্ড 16 ম্যাচে স্পেন পর্তুগালকে 1-0 গোলে পরাস্ত করে এই সফলতা পাইছে। অন্য ম্যাচগুলি মধ্যে মেক্সিকোকে

0: 2-2 পরাস্ত করে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল পর্যায়ে পৌঁছিছে। ব্রাজিল প্রতিযোগিতার বাদ পড়েছে। 5 বিশ্বকাপ বিজেতা এই দলকে নরওয়ে রাউন্ড 16 পর্যায়ে ম্যাচে 2-1 পরাস্ত করেছে। এই পরাজয় ব্রাজিলর খ্যাতনামা ফুটবল খেলাড়ি নিয়েমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবলর অবসর ঘোষণা করেছন্তি। ভারত ইংল্যান্ড মধ্যে পুরুষ টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আজ নটিংহামে ট্রেন্ট বিচ্ঠারে খেলা যাব। চলিত 5 সিরিজর এই তৃতীয় ম্যাচ ভারতীয় সময় রাতে 10 আরম্ভ হব। সিরিজের ইংল্যান্ড 1-0 আগুয়া রয়েছে। প্রথম ম্যাচটি বর্ষা যোগ বাতিল হয়ে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ভারতক 4 পরাস্ত করেছিল। গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক উপকূল অঞ্চলের আজ প্রবলর অতিপ্রবল বর্ষা হওয়া নিয়ে ভারতীয় পাণিপাগ বিভাগ সতর্ক সূচনা জারি করেছে। আসন্তা 3-4 মধ্যে ওড়িশা সমেত রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তর পূর্বাঞ্চল এবং কেরল, মাহে, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর ও লদাখ অঞ্চলের বর্ষা হওয়া নিয়ে পাণিপাগ বিভাগ অনুমান করেছে। মুখ্য সংবাদগুলিক পুনিথরে। ইন্ডোনেশিয়া রাষ্ট্রপতিঙ্ক সহ আজি দ্বিপাক্ষিক বৈঠকরে যোগদেবে প্রধানমন্ত্রী। প্রযুক্তিবিদ্যা আধারে দেশের সমবায় ইকোসিস্টম অধিক ব্যাপক হয়েছে, কহিলেন স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী। ওমস্ক স্থিত রুশর সর্ববৃহত তৈল বিশোধনাগার উপরে ড্রোন মাধ্যমে আক্রমণ করেছে ইউক্রেন। ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল পর্যায়ে পৌঁছলে স্পেন এবং ইংল্যান্ড। এবং ওড়িশা সমেত দেশের কতক অঞ্চলের আসন্তা 4 মধ্যে বর্ষা হওয়া নিয়ে আকলন করেছে ভারতীয় পাণিপাগ বিভাগ। সংবাদ শেষ হল।
1: পরবর্তী কার্যক্রম শুনন্তু চাষর হাল।
2: চাষী ভাই বোনমানে ফিদিনিয়া তুন তরকারি ভিতরে ছতি তুন গোটে এন্তা তুন এ যেনটা খাইবার লাগি মন টক টকই আসি। হেতির লাগি চাষী ভাই বোন ছতি চাষ করবার লাগি ঝ আকি আসুছন। ছতি চাষটা কম খরচা, কম মেহনত আর ঘরে থাইকরি বি করি হুতবার লাগি ই চাষকে সভে অপনাউথবার দেখবারকে মিলুছে। ছতি চাষ ভিতরে ধিঙ্গি ছতি আউ পোয়াল ছতির চাহিদাটা বজারে জহ থিবার লাগি ই দুই প্রকার ছতি কেনথে চাষ করমা সে বাবদে চাষী ভাই বোন মানে জানি রখবার চাহি। পহেলা আসুন ধিঙ্গি ছতি কেনথে চাষ করসন সে বাবদে জানমা। আমার রাজ্যে ধিঙ্গি ছতি জহ করি নভেম্বর মাস নু ফেব্রুয়ারি মাস ভিতরে লগাহেসি। হেতির লাগি ই প্রকার ছতি চাষ করবার লাগি যেন মানে মন করিছন এভু সজ বতর হইযিবার কথা। ই চাষটা জহ শীত হেলা সমিয়াতি চাষ করাহেসি। পাহাড়িয়া অঞ্চল মানকে জুন মাস নু মার্চ মাস ভিতরে বি ই ধিঙ্গি ছতিকে চাষ করি বনবা। ই ছতির লাগি উখুমটা 30 সেলসিয়াস রহবার চাহি। আমি যেনঠানে ই ছতিকে চাষ করুছু সেঠানে শকরা 65% নড়ার উদাপন রহবার কথা আউর পবন আনা জানা সাঙ্গে উকিয়া পড়ুবার চাহি। এথির লাগি জুনহা পড়া মূলিয়া নড়া 4 যাক দরকার হেসি। ই 4 নড়ার লাগি 200 মুঞ্জি লাগসি, তার সাঙ্গে 250 গহম, 80 লম্বা আউ 40 উষার জরি লাগসি। পহেলা নড়ানু কুটকুটি নড়াকে বাহার করি দোন, তেহরু জহসে জহ 7 করি খণখণ করি কাটি সফা করে দোন। সে নড়াকে 10-12 লাগে পানি বুতরাই সাইলা উতারু ওয়েন প্যান দি ধুই পকন। ইতার উতারু তাহাকে অধা ঘন্টা লাগে সিঝাই পকন। তেহরু 10 পানি 75 কার্বেন্ডোজিম নেহত বাবিস্টিন আর 10 ফরমালিন মিশে করি নড়াকে 15 যাক বুতরাই করি বিশোধন করি পকন। ইতার উতারু সফা সমান জাগাতি নেহত জরি সিডর ছেঁতি 2-3 উষার করি পকাই দোন। এন্তা করলে নড়াতি যেন প্যান থিবা সেটা নিঝরি যা, নড়াকে যদি চিপ্পা সেটা উদা লাগুথবা আর হাতে প্যান নাই লাগুথবা বলে জানিযিবে যে নড়াতি ছতি লগাবার লাগি বতর হয়ে যাইছে। ইতারু তারু গহমকে ওয়েন করে সিঝাই পকুন, ভাত ফুটলা বতরিয়া নাই ফুটাবে। সিঝাই সাইলা উতারু গহম নু প্যান ছাড়াবার যাক শুখাই দোন। আগরু আনিকরি রখিবার বোতলর ছতি মুজিকে বাহার করি তাহাকে 4 করি পকুন আর নড়াকে 5 করুন, সিঝালা গহমকে 4 করি পকুন। ইতারু তারু জরি মুনার গুটে মুড়িকে বাঁধি পকুন। মুনাতি গুটি ভাগ নড়া 5-7 মোটাতি পুরে করি থাক থাক করে টিকে দবে দোন। তেহরু রখিবার মুঞ্জি ভিতর গুটে ভাগ মুঞ্জিকে নড়া উপরে গোল করে বুনি দোন। তার উতারু গুটে ভাগ গহমকে পকুন, এন্তা করি 4 করে ভাগ ভাগ করুন। এন্তা কলা পরে নড়া দেই করি মুনার মুহকে বাঁধি পকুন। জরিকে বাঁধলা উতারু সেটি 10-15

শুনুন গোটে বিশেষ সূচনা। হীরাকুদ বন্ধরু প্রথম বন্যাজল নিষ্কাশন সম্বন্ধে সর্বসাধারণঙ্ক পাই সূচনা অতিরিক্ত মুখ্য যন্ত্রী হীরাকুদ বন্ধ মণ্ডল বুর্লা জনাইছন্তি যে হীরাকুদ জলভণ্ডার উপরমুণ্ডরে বর্ষা যোগু ক্রমাগত ভাবরে জলভণ্ডারর জলস্তর বৃদ্ধি পাউছি। এতদ্বারা হীরাকুদ বন্ধ তলমুণ্ডরে বসবাস করুথিবা সমস্ত জনসাধারণঙ্ক অবগতি নিমন্তে জনাই দিয়া যাউছি কি আসন্তা 9/7/2026 সময় সকাল 11 ঘণ্টা সময়রে হীরাকুদ জলভণ্ডারর প্রথম বন্যাজল নিষ্কাশন করা যিব। এথিযোগু মহানদী ও তার শাখানদীগুড়িকর জলস্তর বৃদ্ধি পাইব। তেণু নদী মধ্যকু প্রবেশ ও অন্যান্য ব্যবহার পাই জনসাধারণ সতর্কতা অবলম্বন করিবা আবশ্যক। কোনসি দুর্ঘটনা পাই হীরাকুদ নদীবন্ধ কর্তৃপক্ষ দায়ী রহিবে নাহিঁ। সূচনাটি এইটি শেষ হেলা।

0: সোনু নিগম, অলকা ইয়াগ্নিকার সঞ্জীবনী গাইবার গীতটা শুনলে আপন মানে শুনুছন গোটে হিন্দি সিনেমা ক্রমথি অক্ষুংশে গুলিমারির গীত মানে।
1: শুনন্তু এক বিশেষ সূচনা, আকাশবাণী সম্বলপুর কেন্দ্রে আবশ্যক থিবা কিষান উপভাষার কার্যক্রম উপস্থাপনা পাই আগ্রহী যুবক যুবতীঙ্ক ঠারু দরখাস্ত আহ্বান করা যাওছি। এথিপাই যোগ্যতা হেলা কিষান সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থিবা আবশ্যক, কিষান উপভাষার পরিষ্কারভাবে শুদ্ধ উচ্চারণ করে পারুথিবে, প্রার্থী বা প্রার্থিনীক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তদূর্ধ্ব হইথিবা আবশ্যক, প্রার্থী বা প্রার্থিনীক কণ্ঠস্বর বেতার উপযোগী হইথিব, প্রার্থী অবা প্রার্থিনীক বয়স জুন মাস 16 তারিখ 2026 সুদ্ধা 20-50 বর্ষ মধ্যে হইথিবা আবশ্যক, কম্পিউটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রকিথিবে, সম্বলপুর মহানগর নিগম অঞ্চলর সীমা ভিতরে বসবাস করুথিবে, আগ্রহী প্রার্থী বা প্রার্থিনী সাদা কাগজরে নিজর নাম ঠিকনা শিক্ষাগত যোগ্যতা বয়স জাতি ফোন নম্বর অবা মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী দেই ইমেল আইডি sambalpur.co@gmail.com আবেদন করিপারিবে কিংবা ডাক যোগে পঠাই পারিবে। আবেদনপত্র সহিত গোটিয়ে পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করে বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাই উপযুক্ত প্রমাণপত্রর ফটোকপি সংযুক্ত করিবে। নির্ধারিত ফি বাবদকু প্রার্থী বা প্রার্থিনীকু 225 টঙ্কা এবং শতকড়া 18% GST সহ মোট 266 টঙ্কা কেবল NEFT অবা অনলাইন ব্যাঙ্কিং যোগে প্রসার ভারতী একাউন্ট নম্বর 1086107525 আইএফএসি কোড SBIN 00005 রে জমা করিবে। একাউন্ট নম্বরটি পুনি থরে কই রাখুছু 1086107525 আইএফএসি কোড SBIN 00005 আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোণসি আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 7680001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2026। মনে রাখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য, স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইতিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর

ইহাতে শুনুন কার্যক্রমের আর গোটে গীত। গীতটাকে লিখেছেন ঋষিকেশ পুরোহিত আর গাইছেন ঋষিকেশ মেহের।

1086175257 আইএফএসি কোড SBIN 0000059 আবেদনপত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোণসি আকাররে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 768001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2024। মনে রখিবে, এয়া সম্পূর্ণ সাময়িক কার্য, স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা, কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইতিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনি থরে কহি রাখুছু, 0663-2410961। সূচনাটি এতিকরি শেষ হেলা।

ই আদেশ শুনুন, রামেশ্বর মকর গাইতে পার গীত মানে, পয়লা শুনুন এই গীতটা, গীতটাকে লিখেছেন ভিখারিচরণ কিষাণ।

শ্রোতা বন্ধু, আজ আমি কথা হেমা মনের ভাব কে নিয়ে কথা তো হেমা হলে কার্যক্রম থি পহলা শুনমা গীতটা কয়ামত সিটি অন্ডার থ্রেট সিনেমার গীতটাকে গাইছেন অভিজিৎ আর কবিতা কৃষ্ণমূর্তি, লিখিছেন সমীর আর সুরেশ, জিছেন নদীম শ্রবণ।

শ্রোতা বন্ধু, আমি ভাবকে নিয়ে কথা হতাম, শুনলে সুন্দর কবিতাটে গলে সৎ কথা বিয়ে। এ কথা আপন মানে গলে জানিছন যে আমি ঘরে লগাইবার গছলতা হন কি পোষা মনে থাকার জীবজন্তু হন। আমি যেতবে ঘরটাকে ছাড়িকি যাওছু কিছু দিন লাগি হলে বি সে আমাকে নুরুথিসন মনে মনে, আর সে আমাকে সেতবে তাঁকর মন ভিতর গোটে এনতা ভাবটি নিকি খুঁজুথিসন যে সতেজ এনতা তাঁকর সাংে আমার গোটে ভাবর বন্ধনটি অছি, সেটা মুহ ফুটে করে সেমানে কহি না পারন, কিন্তু তাঁকর আচার ব্যবহার থেকে সে জিনিসটা দেখা যায়সি। যেনতা কি আমি ঘরে পোষা মনে থাকার পশুপক্ষী মানে খাইবারটা ছাড়ি দেসন, ঠানে ঠানে এনতা বি দেখবারকে মিলিছে যে যাহার সঙ্গে সেমানকর ভাবর বন্ধন জহথিসি, যাহার কথা সেমানে জহ মানুথিসন, যদি দয়বাদ তাঁকর মৃত্যু বি হয়ে বেলে সেমানে বি পনান ছাড়ি দেসন। বেলে যেন কথাটা আমি কহুতিলা যে ভাবর ভুকা সভেয়ান, এই কথাটা নিহাতি সত। ফের কথা হামা আগকে এই বাবদে, ইহাদে কসুর সিনেমার গীতটা শুনুন গাইছন কুমার সানু, গীতটাকে লিখেছেন সমীর আর সুরেশ অজিছন নদীম শ্রবণ।

শ্রোতা বন্ধু, এই কথাটা আমি হেতালে গলে ঘায়ে ঘায়ে ভুলি যাচ্ছু। যদি জঙ্গলে রহুতবার বাঘ লেখেন হিংস্র জন্তুটি আমার আদর ব্যবহার পাইকরি মনুষ্য পোষা মানুছে বেলে মনুষটি মনুষটাকর কথা কাঁকরি বুঝি না পারে। সেথিলাগি যেন বাধা রহুছে সেটা বহুতটি কারণ নেকরি যেনটাকি আমি কহিপার্মা আমার মন ভিতরে অহমিকা রহুছে ঝনে আর ঝনেকে বুঝবার চেষ্টা না করবার। সামলালুকর কথাকে আমি সবুবেলে অনদেখা করি নিজের কথা রহু বলে জিদিথি অড়ি রহুছু। কেতেবেলে আমি ধরাঝরা হয়ে যাচ্ছু তো কেতেবেলে আমি জানি জানি গলে সে জিনিস মানুষ অনদেখা অনশুনা করুছু। গোটে পরিবার ভিতরে রহিকি আমি যদি সে সম্পর্কটাকে সুধরি নাই পারুছু সজড়ি নাই পারুছু বেলে এই মনুষ জীবনটা ধি কে কেন ফের কথা হেমা। ইহাদে শুনু সিনেমা আপকো পেহলে ভি কহিন দেখায় র এই গীতটা গাইছন সোনু নিগম আর অনুরাধা পড়বার, লিখেছন সমীর, সুরেশ জিছন, নিখিল বিনয়।

শ্রোতা বন্ধু, আমি যদি শাস্ত্রর কথা বিচার করমা বেলে সেনেগুলি লেখা হয়েছে যে ক্ষমা সার্ধম গুণম নাস্তি। তার মানে হেলা আমি যদি কাহাকে মাফ করে দেছ তার লেখেন ভল গুণ, তাহাকে সহালা লেখেন আর কিছু নাই ন। তো সেনতা গুণটাকে আমি অপনেকি যদি কেনসি বি উচনিচ আমার ভিতরে হোচে, কথা কটাকটি হোচে, মতান্তর মনান্তর হোচে, তাকে ভুলি যাইকি আমি যদি মাপ করবারটাকে শিখমা, নিহাতি ভাবে আমার সম্পর্কটা সুদৃঢ় হবা, ভল রহবা, আমকু জিবার লাগি বলি খুশি মিলবা। এই কথার সঙ্গে কার্যক্রমর শেষ গীতটা শুনুন। ঢাই অক্ষর প্রেমকে সিনেমারি গীতটাকে লিখেছেন ভৈরব বরুণ, সুরে সাজাইছেন যতীন ললিত, গাইছেন অনুরাধা পড়বাল, বাবুল সুপ্রিয়।

0: প্রতি আমার যে কর্তব্য হচ্ছে সে পৃথিবীকে সুরক্ষা দেবার লাগি, ভবিষ্যৎ পিঢিকে সুরক্ষা দেবার লাগি আমার কর্তব্য হচ্ছে যে আমি গছে জগামা, আমি ফল ভোগ নাই করি পারলে বি কমসে কম শাগুয়া জিনিস দেখলে আমার একটা সফার পাখির দৃষ্টিশক্তি ঠিক রয়েছে, সেথিলেই বলি আমি শাগুয়া জিনিস দেখবার লাগি আমি গছ বড় হইকি ফল নাই দেলে বি কমসে কম আমি শাগুয়া জিনিসকে দেখিকি আমার আখিকে সফা রাখি পারমা। এক রে দুই রে সে যেতকি গছ অম্লজান ছাড়ুছে আমি সফা পবন পাই পারমা, নিঃশ্বাস প্রশ্বাস নেবার আনবালি অম্লজান সফিসিয়েন্ট পাই পারমা, আর সে জলীয় বাষ্প ছাড়বা যেটাকি মেঘ ফরমেশন হইকি বর্ষা হবা, তারপরে সে মাটি তার চেরটা মাটিকে জাবুড়ি করে ধরি পারবা, আমি গছর ছাই পাই পারমা, তারপরে আমার সে গছ মানে লগাইছিল আমি গছটা গোটে সুন্দর জিনিস সমস্ত ভাল লাগছে, গছর সৌন্দর্য বি বৃদ্ধি হয়ে পারবা, সেথিলাগি বলে আমি অন্য মানুষ খালি জগামা হয়েছে আমার ঋণ সুযোগালে বি জগামা, ভবিষ্যৎ পিঠি প্রতি আমার কর্তব্য হচ্ছে যে বি জগামা, এবং আমি নিজে বি দেখি সেটাকে আমি
1: আনন্দ পাই
0: লাভ বি পামা আর খুশি বি পামা, আপনার সন্তোষ বি পামা যে কিছু গোটে করিছে বলিকি, মো পৃথিবী মো পৃথিবী মাতার লাগে মো পরিবেশ লাগে মো ভবিষ্যৎ লাগে মু কিছু করিছে, মো পৃথিবী মাতা প্রতি কিছু ঋণ সুযোগ মো পূর্বপুরুষ প্রতি মু কিছু ঋণ সুযোগ সেথিলাগি বলিকি, এবং নিজে বি আমি উপভোগ করমা, আমি সে কাম কে আমি এনজয় করমা, আমি মাটির কন্টাক্টে আসমা ছের কন্টাক্টে আসমা যেটাকি আমার দেহর লাগে আর মনর লাগে বি বলে।
1: বহুত সুন্দর কথা সব কহিলে ম্যাডাম, আউ আমকু ফোন করিলে সেথিলাগি ধন্যবাদ আপনকু, আপনকর এই যে কহিতিবার সুন্দর কথা মানে আমার শ্রোতা বন্ধু মানে শুনুছন ভুনি মানে শুনুছন নিশ্চিত ভাবরে অনুপ্রাণিত হইতিবে আমি আশা করুছু, এন্তা আমার সঙ্গে জুড়ি হন ফের কথা আমা, নমস্কার। হ্যালো
2: হ্যালো নানি নমস্কার।
1: নমস্কার,
2: আমি বরগড় কটাপালনু স্বর্ণপ্রভা করে কহুছেন।
1: নিশ্চিত ভাবে স্বর্ণপ্রভা ভুনি আপনার কণ্ঠস্বর নু বারি হয়ে যাচ্ছে যে আপনার স্বর্ণপ্রভা ভুনি কৌছেন বলিকি, আমি তো জানি সারলুন আপনার আমার নিয়মিত শ্রোতা, আর নিশ্চিত ভাবে কার্যক্রম সূচনা নু বি আপনি জানি সারিথিবে ন যে আজির কথাবার্তার বিষয়বস্তুটা কানা আছে,
2: আগামী কালির রাত্রির কার্যক্রম আগামী সূচনা নু শুনি সারিছে, আউ সে আমার বিষয়টা মুই শুনি সারিছে, আউ বর্তমান বি মুই বর্তমান তো আমার 7 তারিখ বন মহোৎসব সপ্তাহ পালন হচ্ছিলা, তো আমি গছ লগাইবা কাহা পাই বঢিয়া প্রসঙ্গ আছে, আমি গছ লগামা কাহা পাই বেলে আমি গছ লগামা আমার আগামী পিঢ়ির ভবিষ্যৎ পিঢ়ির লাগি গছ লগামা, তারপরে আমার সমগ্র জীবজগতর মঙ্গল লাগি গছ লগামা, তারপরে আমার পরিবেশর সুরক্ষা লাগি গছ লগামা, তারপরে আমার ধরণী নানীকে স্বচ্ছ শ্যামল সবুজ বনানি করবার লাগি গছ লগামা নানী।
1: বহুত সুন্দর কথা,
2: নিশ্চিত গছ আমি যদি লগামা বেলে আমি আমার পূর্বপুরুষ যেন গছ মানে লগাইছিলে আমার দাদা অজা মানে গছকে আমি আজ বর্তমান আমাকে সে ফল ফুল ঝুঁকা থা সবু দৌছে, তো সে গছ বি আমার উপকার করছে উষ কষা বি দৌছে, তো আমি হেনতা আগামী আমি যদি সমস্তে গছ জগামা গোটে গোটে বৃক্ষ রোপণ করমা, বর্তমান তো সমস্তে সচেতন হেলে না পরিবেশ রক্ষা লাগি বি সমস্তে কোন মাধ্যমকে বি শুনুছন জানুছন, নিশ্চিত আমি গোটে গোটে গছ সমস্তে যদি জগামা বেলে এতে কোটি লোক তো নিশ্চিত আমার পৃথিবী। কেন এনজিও সংস্থা কেন এসএসসি গ্রুপ যেন বি সমস্তে মিশি করি গছ মানে জগামা, তো গছ আমার কেতে উপকার করুছি আমার জীবন হচ্ছে, সে গছকে যদি আমি নাই বঞ্চামা আমি যদি বৃক্ষরোপণ নাই করমা জঙ্গল পদা হয়ে যাচ্ছে জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে, বন্য জন্তু মানে গাঁ ভিতরকে পলে যাচ্ছন সেমানে অসুরক্ষিত রহুছন, তো নতুন জঙ্গল সৃষ্টি করবার লাগি আর পরিবেশকে স্বচ্ছ সুন্দর লগাবার করবার লাগি বৃক্ষরোপণ হি নিহাতি জরুরি, আমি সমস্তঙ্কর আমি যদি সেটা জঙ্গল করি পারমা নয়া জঙ্গল সৃষ্টি করমা গছ জগাই পারমা বলে আমার যেতে যেন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বিশ্ব তাপন সেথির বি মুক্তি পাইমা, এটা দেখো নানি এদি খরা গলা গ্রীষ্ম ঋতু নু কেতে আমি গরম সহিছু কেতে পুরা পৃথিবী জলি যাচ্ছিলা গরম হচ্ছিলা, তো সে বৃক্ষরোপণ হে

Move baby. All baby. All baby. All baby. All baby. All baby. All baby. All baby. All baby. All baby. চম্পা সতেল তোতে ছাড়ি এ ঘরকু পশিবাকু আউ পাগ যাওনি মো গেলেই রায়নি।

0: deyle, mi deyle, mi deyle, mi deyle.
1: গীতটি শুনিলে তো শ্রোতা বন্ধু, মু আশা করিবি যে এই গীতটি আপনমানক হৃদয়কু নিশ্চয় ছুঁইথিব। ভারতীয় সাহিত্য ইতিহাসে কেতেক সাহিত্যিক নিজের অসাধারণ প্রতিভা, গভীর চিন্তাধারা এবং সৃজনশীল লেখনী যোগ সর্বদা স্মরণীয় হয়ে রয়েছেন। সেইপরি জনে যশস্বী সাহিত্যিক হলে পণ্ডিত চন্দ্রধর শর্মা গুলেরি। সে হিন্দি সাহিত্যের জনে প্রখ্যাত সাহিত্যকার, প্রবন্ধকার, গবেষক, ভাষাবিদ এবং সংস্কৃতি প্রেমী। তাঁর সাহিত্য সৃষ্টি মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক চেতনার সুন্দর সমন্বয় দেখিবাকু মিলে। প্রতিবর্ষ 7 জুলাই বা আজির দিনরে তাঁর জন্মজয়ন্তী পালন করা যাই তাঁর সাহিত্যিক অবদানকু শ্রদ্ধার সহ স্মরণ করা যাওছি। পণ্ডিত চন্দ্রধর শর্মা গুলেরিঙ্ক জন্ম 7 জুলাই 1883 মসিহারে রাজস্থানর জয়পুরে হয়েছিল। সে পিলাবেলু মেধাবী থিলে এবং সংস্কৃত, হিন্দি, প্রাকৃত ও ইংরাজী ভাষায় উচ্চ জ্ঞান অর্জন করেছিলেন। সাহিত্য সহিত ইতিহাস, প্রত্নতত্ত্ব ও ভাষা বিজ্ঞান ক্ষেত্রে মধ্য তাঁকর উল্লেখনীয় অবদান রয়েছে। তাঁকর সর্বাধিক প্রসিদ্ধ ছোট গল্প উসেনে কথা হিন্দি সাহিত্যর এক অমর কৃতি ভাবে পরিচিত। এই গল্পরে প্রেম, কর্তব্য, ত্যাগ ও মানবিকতার ভাবক অত্যন্ত হৃদয়স্পর্শী ঢঙ্গে প্রকাশ করা যাইছি। এই কৃতি হিন্দি ছোট গল্প সাহিত্যক এক নূতন পরিচয় দিয়েছিল এবং আজি মধ্য সাহিত্য প্রেমীঙ্ক মধ্যে সমান ভাবে আদৃত। শ্রোতাবন্ধু, পণ্ডিত গুলেরিঙ্ক লেখারে সরলতা, গভীরতা ও মানবক মূল্যবোধর চমৎকার সমন্বয় রয়েছে। সে বিশ্বাস করুলে যে সাহিত্য কেবল মনোরঞ্জনর মাধ্যম নুহে, বরং সমাজক সঠিক দিগ দেখাইবার এক শক্তিশালী সাধন। সেথিপাই তাঁকর প্রত্যেক রচনার জীবনবোধ, নৈতিকতা ও মানবিক সম্বেদনার স্পষ্ট ছাপ দেখিবাকু মিলিথায়। পণ্ডিত চন্দ্রধর শর্মা গুলেরিঙ্ক জন্মজয়ন্তী আমাকু তাঁকর মহান সাহিত্য সাধনাকু স্মরণ করিবার সহিত জ্ঞান, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধক আপণাইবা পাই প্রেরণা দিয়ে। তাঁকর সাহিত্যিক

0: আইবা 19 তারিখ নু মূল্যায়ন প্রক্রিয়া মূল হেবা। এথির লাগি মূল্যায়নকারী মানুষ বোর্ড তরফ দুইদিনিয়া তালিম দিয়া বলে সূচনা মিলিছে। পাণিপাগ রাজ্যে লগায়ত বর্ষা লাগে ভিন ভিন নদীর জলস্তর বড়বারকে লাগিছে। ইতার সহ উপরমুড়ে জবর বর্ষা লাগে হীরাকুদ জলভণ্ডার জলস্তর বড়ুলে বি বন্যা স্থিতি নাই ন বলে জলসম্পদ বিভাগ মুখ্যযন্ত্রী প্রতাপ চন্দ্র চৌধুরী কহিছন।
1: সমুদ্র যা জিরো লেভুল অছি বর্তমান 606.12, গত বর্ষ এই সময় ছিল 609, বর্তমান অ্যাকচুয়ালি হীরাকুদর জলভণ্ডারে 26% জল পূর্ণ অবস্থায় রয়েছে। হীরাকুদ উপরমুণ্ডরু বর্তমানে আসুচি 180,000 কিউসেক জল আমার জলভণ্ডারে প্রবেশ করুছে, সেটা গ্রাজুয়ালি বড়ুছি। কালি সুদ্ধা আমি আশা করুছি যে 250,000 কিউসেক জল আমি উপরমুণ্ডরু পাইবা মেনলি ছত্তিশগড়ু, যাহার প্রভাবে আমার জলভণ্ডারের লেভুল বড়িব। 9 তারিখে আমি জলভণ্ডারকে নিষ্কাশন করার কথা চিন্তা করবু, সেপাই আমি প্রস্তুতি হোছু।
0: জলভণ্ডারর জলধারণ ক্ষমতা 630 ফুট থিবার বেলে আজ বেলবুড়ার 6 বজে তক জলভণ্ডার জলস্তর 606.87 ফুট রয়েছে। আইবা গুরুবার দিন হীরাকুদ ড্যামর গেট খোলা যাই জলভণ্ডার নু ই বছরের পহলা বয়েড পানি ছড়া যা হলে জলস্তরকে দেখি গেট খোলা যার সংখ্যা ধারিজ করা বলে শ্রী চৌধুরী কহিছন। ইহাদে কটক মুন্ডুলি ন 3,26,000 কিউসেক পানি যাচ্ছে, আজ রাতে তক 4,50,000 কিউসেক পানি যার সম্ভাবনা রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র সূচনা অনুসারে আজঠানু রাজ্যে বর্ষার প্রভাব কমবা। গলা 24 ঘণ্টা ভিতরে বরগড় জেলার বিজেপুরঠানে সবুনু এতকা 109 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাইছে। আইবা 7 দিন তক রাজ্যের ভিন ভিন জাগানো হালকা নু মধ্যম ধরনের বর্ষা হবার সম্ভাবনা আছে। শেষে মুখ্যা খবর ফের গায়ে। রাজ্যে বন সুরক্ষা ও জঙ্গল তিয়ার লাগে ভিন ভিন যোজনা কার্যকরী করছেন সরকার, কহিলে মুখ্যমন্ত্রী। ভুবনেশ্বর ন চালিছে পূর্বাঞ্চল আঞ্চলিক পরিষদ স্ট্যান্ডিং কমিটির 15 নম্বর বৈঠক। আর সড়ক দুর্ঘটনাকে কম করবার লাগে ফিটনেস নাইথবার গাড়ি মানুষ করা যা জবত, পরিবহন বিভাগ সূচনা। আজ আঞ্চলিক খবর ইনু শেষ হল, জুহার।

0: দাদা,
1: কা বলছো? জোহার করছে করবোই কেনতা?
0: হ্যাঁ দাদা, জোহার করছিলি? এটা
1: চমকে পড়েছো কেন? তো কাদো পিছাল দেখি গিরি বাড়ি না তো এটা কা বলছো কি? বাটে হর খেতালে যাইতিলি, হরবরে হরবরে হরবরে হরবরে আইলা বেলকে সাইকেল আউছে বলছো এটা। সে আমার পিপল গো পাখে নাই কেন, গাঢ়াটে নাই না কেন, পাইন ভরি যাইছে আর সেটা সমান দিচ্ছে না ডুলমু সে তিন সে গাড়ে। ছোট পিলাটি গাঁ চাহি চাটসি সার কাদো পিছা হয়েছে না যাইসি পলাই যাইসি টাকি থিবে কি কি আমার ভাই বোন মানে বলিকি পলাই আইলি। তুই কেন চেহারা লাই শুকিয়ে যাব
0: বর্ষা পতর যেন প্রকার হচ্ছে, পানি তো পুরা ভরি যাচ্ছে, কেন হলে করব?
1: আরে শুন তো, এই যে আমার প্রধানমন্ত্রী গোটে আমার অল্প সংখ্যক মানকর লাগি যেন 1500 তাঙ্কর কার্যক্রম কে জানিছো? আদার বারে তে কিছু?
0: হ্যাঁ মে বি শুনছি দাদা, সে বিষয়ে
1: কাণা কাণা জানিছো কদ শুনছি?
0: দেখো সে সংখ্যা লঘু সম্প্রদায়ের বহুত লোক কেবে দেখুছ, হুম
1: হুম
0: হুম, সেমানকর যেন মানে তাঙ্কর পড়া পড়ি লাগি হেলা, যেমতি কি দেখো মেট্রিক আগনু হেলা কি মেট্রিক পরে সেমানে বৃত্তি পাইলে ভলসে পড়া পড়ি করি পারবে,
1: বৃত্তির সুবিধা আছে। আও তারপরে গলা যে সেমানকর লাগি বি ঘর দুয়ার বনাবার এটা সরকারি সুবিধা মিলবার সেটা বি সুবিধা আছে। তারপরে গলা যে ডাক্তারি লাভ মানে পাইবার লাগি যেনতা কি আমার দীপা খরা ফেলে আয়ুষ্মান যোজনা হলা কিটা মানে হলা সেটা মানে বি সেমান লাভ মানে উঠে পারবে,
0: কেনটা সেমানে ভল পোষণ মানে টাইপ র খানা পাইবে সেতার লাগি বি মানে যোজনা আছে।
1: তারপরে সেমানকর কমানি ধমানি বি কেনটা ভল হবা, তারপরে পুলিশ বলতে সেমানে কেনতা বি নকরি চাকরি পাই পারবে, তারপরে রোজগার তাঙ্কর কেনতা ভল হই পারবা।
0: আর ওটে ভল কথা জানছো কি নাই?
1: কানা কানা
0: যোগ্যতা দেখি করি হি সেমানকু মানে সুবিধা মিলবা।
1: হুম হুম হুম, এটা আমার বহুত প্রকার সুবিধা মানে আছে নাই কে?
0: হ্যাঁ
1: শুন তো, এটা তো বর্ষা বর্ষি আমার হলা,
0: হ্যাঁ
1: ছাড়ি গলা সকর কাম ধাম বি হলান, সবে মুলমুলা কলেন, আজি কাইন দিন জানিছো কি নাই? আজি হচ্ছে আমার কেনসে জনকর চাষি ভাইঙ্কর সাথে কথা লাগবারটা আছে, বুঝলু? বলে আজ্ঞা তো দাদা কথা লাগবে, আমি টিকে শুনু তাহার ফের কথা লাগমা।
0: শুনু তাহলে।
2: আমার বেটুকে কি আসিথিবার সবু চাষী ভাই বোন মানকু জুহার। আমি তো চাষ হিসাবে অনেক চাষবাস করুছু, আর চাষী হিসাবে আমি নিজের না কে বি রকিছু, বৈজ্ঞানিক পদ্ধতিটি হো কি জৈবিক পদ্ধতিটি হো, তো আমি যে চাষবাসটা করুছু তো বৈজ্ঞানিক হিসাবে আমি চাষ করি করি আমি আমার উৎপাদনকে বড়ালা বেলে জৈবিক হিসাবে চাষ করি করি আমি সেটি কেন্দা করি আমার রোগ পোক দমন করি পারমা জৈবিক উপায়টি, তার সঙ্গে সঙ্গে অয়ন জিনিস বাহার করমা অয়ন জিনিস উৎপাদন করমা, তো সে দিকে বি আমি ধ্যান দেছু। তো ইহাদি আমি দেখমা বেলে যেতবে আমার সবুজ বিপ্লব হেলা, তো সবুজ বিপ্লব বেলে আমি আগর যে আমার পারম্পরিক চাষী চাষ করুতলা তো খত দেইকরি, তো তারপরে আমার কানা আসলা যে সার দেবার লাগি আজ্ঞা মানে আমাকে প্ররোচনা দিলে, তো যেতবে আমি সার টিকে টিকে দেলে আমার উৎপাদন বি বড়লা, তো সেটা বৈজ্ঞানিক হিসাবে যেতবে খত সার দেইকরি আমি চাষ করলা আর রোগ প্রতিরোধক শক্তি হিসাবে রোগ মানুষ আয়ত করবার লাগি আমি বিভিন্ন যেটা আসলা উষ কষা আমি মারলা, তো সেটি আমার ধান চাষ হল কি অন্য পনিপরিবা চাষ হো যেটা কি তুনশাগ আমি কহুছু, তো সেটা মানে চাষ ভল হিসাবে হল তার উৎপাদন বি বড়লা, যদ্বারা আমার কানা আসলা যে আমার সবুজ বিপ্লবটি ধানর উৎপাদন ক্ষমতা বহুত বেশি হল, আউ যে আমি গুরস উৎপাদন কলা তো সেটা বি আমার গোটে বিপ্লবরে পরিণত হল।